0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1917 তৈরি হয়েছিল, রাইট?
1: হ্যাঁ।
0: এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষা নুহে বরং পেহি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা।

हाँ मैंने भी प्यार किया এই চলচ্চিত্র শুনিবা কার্যক্রমের পরবর্তী গীত। শিল্পী হলে কুমার শানু এবং সারিকা কপুর। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীতরে সাজাইছেন নদীম শ্রবণ।

এতর শিল্পী হলে মিট ব্রোস ফিট এবং অরিজিত সিং। গীত রচনা করেছেন সাব্বির আহমদ, সঙ্গীতরে সাজিয়েছেন মিট ব্রোস। কথাচিত্র ওয়ান নাইট স্ট্যান্ড।

শুনিলে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস। আকাশবাণী
3: জয়পুর, বর্তমান শুণন্তু আমার কার্যক্রম সম্পর্কে সূচনাটি। আকাশবাণী জয়পুর কেন্দ্রর চৈতিজন কার্যক্রমে আসন্তা অগস্ট মাস 2 তারিখ রবিবার অপরাহ্ন 5:30 প্রচার করিব লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পচারু। এথিরে বিষয় রয়েছে সিকলি রোগ বইলে কায়টা। এ সম্পর্কে আপনার অগস্ট মাস 2 তারিখ রবিবার অপরাহ্ন 5:30 সন্ধ্যা 6 পর্যন্ত সিধা সড়ক প্রশ্ন পচারিবা পাই আমার ফোন নম্বর হেলা 06854230690। বিষয়টি পুনি থরে কহি রাখুছু, সিকলি রোগ বইলে কায়টা। সূচনাটি এতিকেলে শেষ হেলা। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্ররু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেহি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

হাম হো গে আপকে। এই কথা চিত্রলা গীতটি শুণতু শিল্পী কুমার সানু কণ্ঠে, গীতিকার সমীর, সঙ্গীত নদীম শ্রবণ।

0: হিসাবে শিখাইলে আমাকে,
1: হুম
0: নাই দেশিয়া দেশিয়া মিশা মিশাই করি আমাকে অভিনয় করাইলা হয়।
1: হুম
0: দেশিয়া গুড়িয়া দুইটা মিশি করি একা।
1: এলে তোমার নাট দেখবা খেলো আসিল কি নাই সত্যি সে কোয়া?
0: হম, যেমতি নাট দেখা পাই বিন বিন গাঁর মন কর সব লোক আইবে কি নাই, নাই রে সেমন নাট বলে কলে আইনি,
1: হুম
0: কিন্তু দেখি দু আমার ভাষায় মিশে কথাইলে আইনি বলি করে গাঁর পাখতর লোক গাঁর লোক মিশা শ্রদ্ধা আইলে দেখবা কে আর
1: এলে সে নাট বললে নাটক পুরা নাটক কি সামাজিক নাটক কি কাই রকমের সে ভিতরে দিছি?
0: নাটক বলে সামাজিক ঋষি ঐতিহাসিক বলি করে কইবে,
1: হুম
0: কাল্পনিক বলি কইবে, যে
1: হুম
0: নাট নাকি রাতে যাক সকাল পাইতে কইলে আইনি,
1: হুম
0: নাটক বলে ঘন্টা 2 ঘন্টা
1: হুম
0: বেশির বেশি 3 ঘন্টা ভিতরে করিয়েছি।
1: হুম
0: নাট বলে
1: গুলারাতি
0: আরম্ভ
1: করিয়েছি।
0: হয়েছি, হ্যাঁ গুলারাতি করবাটা সে নাট,
1: হুম
0: এটা নাটক, এটা ঘন্টা হিসাবে করবে আর।
1: এ দেবর বাঞ্জি মকাইতে চিমুটলানি দেখানি
2: কাই কিনে বলে এই প্রথম যে নাটক কি নাট করলা যে তার না কাইটা বললিনি।
0: এটি সবু হউথুব,
1: হুম ইতিহাস সবু
0: সংসার
1: ইতিরিসি।
0: হ্যাঁ সংসার যোনটা মন চাল্লাইনি ইতি সে মিশা ইতিরিসি বলে করে সে নাটক লেখি দেলাই আমার স্বর্গত কুনা মিশ্র বাবু, সে আমাকে নাটক করাইলা।
1: না এ নাটক করলা সে তুমি?
0: হুম
1: এ মা আমার বানজি বলছি আছি সে আগে যেটা টকি মন তো নবার করলাই নাটক করতে। হ্যাঁ তো
2: হুম হুম বলতেনি
1: দাঁড়া মন মিশা সে দাঁড়ি টকি পরা বেশ বান্দি করি উত্তর
0: মাই
1: পারলি
0: বেশ পড়া
1: কেন
0: না
1: উত্তর
0: না
1: করলো?
0: আমার নাই সেটা বলে আমি শিখলা বলবে
1: হুম
0: না টকি মন গড় দুইটা পড়া ইন্দি মিস্ত্রি লাই সেটা বলে।
1: হুম
0: বেশি লোক আইবা দরবার লাজ দেবার,
1: হুম
0: এস এতে এতে মনুষ্য লোক কেমতি করবি বলে ডরতে বলাই
1: হুম
0: প্রসাদ পড়বা লোক মনে কণ্ঠে শ্বাস কলাই আর
1: হুম
0: শিখবাকে। হুম
2: তবে এটা তুমি সর্দার লগে করলাস নাকি করতে রেলাস কি ডাবু ডুবা মিলতে রেলা বললেনি?
0: নাই মা সব ডাবু ডুবার কুন্তি মিলছে তা সব লোক দেখবাই বলে করে আমি সর্দাকে করতে রলু, এমনি
2: হুম
0: কিন্তু চললানি আমার
2: আলে আলে আলে
1: এলে বুলু বাবু তো শিখাইলা খুনা বাবু তো শিখাইলা যে তুমি নাই আমি শুরুটা খাই বলে তুমি মিশা গোটে দল বদলাইলাস পছে আর গোটে গ্রুপ করি করি
0: হ্যাঁ
1: সুন্দর
0: হ্যাঁ হ্যাঁ
1: সুন্দর যে সেটা খাই না দেলাস খাই বলে করি কেন তার বিড়াইলাস।
0: প্রিয়া থিয়েটার গ্রুপ বলে না দল আছে মাপুর,
1: হুম
0: সেটা এবে যখন আমি নাটক করলুনি একা সব বর্ষে, সেটা সব বর্ষে নাটক করলুনি
1: হুম
0: আমি এই নাটক মাধ্যমে তোমার কোরাপুট জেলা স্তরীয় নাটক করলু,
1: হুম
0: রাজ্য স্তরীয় হিসাবে আমি বরহমপুর কটক রাউরকেলা
1: হুম
0: ওড়িশা ভিতরে করলু,
1: হুম
0: তারপর সে আলাহাবাদ লগে যাইলু কাইসে কইবে
1: কম্পিটিশন ভিতরে।
0: হ্যাঁ কম্পিটিশন ভিতরে
1: হুম
0: ভারতের ভিতরে যেতে নাটক মনে আছে বল বল নাটক মনে আনরাই ভাই স্মৃতি স্মৃতি
1: হুম
0: মিশা যাই করে করে আছো, তোমার আজমগড় যাইলু স্মৃতি মিশা প্রাইজ পাই করে আইলু আছো, জগদলপুর যাই করে সেকেন্ড প্রোডাকশন পাইলু,
1: হুম
0: আল্লাহাবাদ করলু, এমনি বাহার মিশা গেলু আছো।
1: এলে সবুদিন তোমার কোন লেখাবার লোক কে রেছি কি তুমি একা লিখতে পারলাস কি কাই রকম সেটা?
0: নাই মোর সাঙ্গট রেলা মাবরু সে
1: হুম
0: মিশাই দুনিয়া উঠি গেলাবে, এ মিনি একা তীর্ণাথ বল রেলা
1: হুম
0: সে নাটমন লেখবা নাও কি আদিবাসী পিলা
1: হুম
0: মাত্র এড়ে সুন্দর লেখতরলা নাটক মন
1: হুম
0: আজি বিশেষ সে লগর না হেতাইলে আকে নি আসু আইছে
1: হুম সে রেতা বলে আরে তোমার সিনেমা মিত্রে মিশা যাই পারতাস।
0: হ্যাঁ মাপুরু না সিনেমা মিশা মিশি করে করলেলো,
1: হুম
0: আমার প্রথম না সিনেমা আরম্ভ করলে আমার আমার অঞ্চল লোকে সে অমর মিশ্র
1: হুম
0: তার সঙ্গে মিশি করে নন্নি আইলে ফিল্ম করলেলো, সে ফিল্ম লগে সে মানায় মিশা অ্যাক্টিং করলা।
2: আলে আলে তবে এই জন দাঁড়ে মিশা ওড়িশা বাইরে মিশা গলা চাষ তুমি আইটা করতে পারছো নিজে একা করলাস নাকি কে দেলা?
0: সেটা সেটা তো হাত অব্দি খন্ডে বিড়াইবার খন্ডে সেমান মিশা দেবাই,
2: হুম
0: সেটা কয়টা রেলওয়ে ডিপার্টমেন্ট কে সেমান কন্ট্যাক্ট করে ভাই
1: হুম
0: যিবা যিবাকে গোট বাটর নিয়ে যিবাটা সেমান দেবে গোট বাটর নিয়ে আমার আর।
2: হুম
1: এলে মকে কোয়া তুমি এতকি নাটক মন করলা সিতি সিতি সিতি ইতি যাই করি
0: হুম
1: যে
0: হুম
1: কোন নাটক তোমাকে বল লাগলা আর লোক কেন সাথে বল বল লাগলা?
0: জগদলপুরে খরেলু নাটক জোড়া বলি করে
1: হুম
0: স্মৃতি আমার আল্লাহ মানে উত্তরপ্রদেশ দুইটা কাইছে জর্জ মনে আসছিল সেমন
1: হুম
0: হিন্দি লোক,
2: হুম হুম
0: আমি নাটক করু দেশিয়া লোক
1: হুম
0: হিন্দি লোক দেশিয়া বুঝি না পারে
1: হুম
0: মাত্র সে আমাকে দেখি করি আমার অভিনয়কে দেখি করি সে সবু যাক টরিকে টরাই।

0: নাই মুই শুনবাটা দিয়ে খাইছে যেমন মধুবাবুল খাইছে বেশ জবে তুমি বদল আসনি লক জবর খাইছে প্রশংসা করলাইনি পুনি তোমাকে
1: সেটা বেলে এবে আমি আমার আরি গোটে মোর গুরু পাঠ পড়া গুরু মোহাম্মদ সারিফ বলি আছে সে মানে আমাকে গোটে নাট শিখাইলা নাট করে কইলা এপ্রিল এ করে উৎকল দিবস লগে নিয়ে করে দিলা সেটি মোকে কাইছে ঘাসিয়া রোল কু করতে পারলি লোক মরি গলে মর বই নেমাটা হলে লোক মর কি যে মর ঘাসিয়া লোকটা খাইটা মদ মুদা খাইবাই চাকনা চুকুনি খাইবাই সবু সারাই করি সে কাইছে মর কে উঠাই নেবাই নাকি সি টাইম রে মুই আইলা বলকে সেটি চাকনা চুকুনি ধরি বসবি আর সে মর কে দেখি করে সেটি খাইবি খাই খাই করে বিরম শিলমা ভিতরে মন খন্ড কাইবি এলে লোকে মু বাটে দেখবি কি পচ বাটে দেখবি হলে দেখবি গুসরি গেলানি এমতি করি করি
0: পাল্টাই করি তার পথে জয় লাগাইবাটা তুই একা কি কে আর
1: সেটা আর দেখাইছি তাকে জয় লাগাইবাটা
2: বাবু তো করলাইনি তবে নুয়া নুয়া টা মনকে কাকে ভিড়বার আছে নাটক ভিতরে বলে কেমতি করলে ভিড়বাই
0: নাটোয়া বাবু আছে নাটোয়া বাবু কে মুছে আমার বৈঠক ভিতরে ডাকাই করি ওটা খাইছে নাটক গোটে করিও আমি গেলা যে মাপুর তুমি এজন কইলাস নি আর গোটে খাইছে তোমার ভিতরে এজন নাটক মনে এসি বাঁধবার আছে কোনটি গছ পত্র লগাইবার আছে কোনটি খাইছে কুড়িয়া ঘর করবার আছে
1: ডাবু হাতর নি মাবু কে মিশা সদাই করে দেখা তোমার কাম কলাস নি বেলে এবে গায়ে অষ্ট পুরী কলাইনি চান্দা মাগি খোলাইনি কি নাই এমনি জানবা শোনালো সব লোক তো দেবাই বলে কই নয় যে যে এখন নাটক দেখবা কোন শ্রদ্ধা রয়েছে সে লোক মনে খন্ডে আমাকে সাহায্য পত্র পড়লাইনি আর
0: নাই সে মন পড়লাইনি যে এবে বলবে এমনি বিড়াইলে আছিস কি তোমার করার জন্য নাটক ভিতরে সারদা লেবার লোক মন আছে কি নেই ওটা মাইকা লাগাই দিবি ওনা ডাবু দে নলে ডাবু মিশা ন দে বললা পারা
1: সেটি দোস্তর রেলা একটু এবে মাত্র যে তো সে শিখলানি সেমন তো ডাবু না ভাই একা আর এত মাইক লাগালানি এটকি ডাবু ন দিলে নয় সেটকি ডাবু ন দিলে নয় সেটি টাইপের কই ভালো কাজ আছে
0: এলে এটাকে তুমি কইবা ভিতরে সিনেমা মন ভিতরে যে তার হিরো মন ডাবু নে লাইনি লেখক মন ডাবু নে লাইনি নির্দেশক মন ডাবু নে লাইনি তুমি এটি ডাবু নেই করি এটি করলে আমার এ সংস্থা এটাকে গোটে জীবন খামনা ভিতরে টাপলি করে করলে বুঝি হয়েছি কি নাই
1: সেটা

0: মানে বেশি বড় ক্লাস টিম আমরা সেন্টি করবাটা,
1: হুম
0: এবার তো সেন্টি তো এবার লক্ষ্যের নাই,
1: হুম
0: এমপি এটি কাম করলে ডাবল মিউনিসিপাল বাটা
2: এবে দেখা
0: আমরা।
2: বাবু,
0: হুম
2: তুমি এই নাটক করবাটা তো বডে মজা লাগতে লাগতো।
0: হুম হুম হুম হুম
2: আজিকালি যাকে দেখলে মন মন ধরি করি আই, রিল মন, ভিডিও মন, কমেডি মন সব করলাইনি।
0: হুম
2: এবে
0: হুম
2: আগর তা নু এবারটাকে আমি মিশাইবা বললে কোনটা বলাই, বললে কাইটা ফরক আছে বলবাটা।
0: ফরক তো জবর আছে না, এবে যে পারলা সে ভিডিও কলাই নি,
2: হুম হুম
0: সে 5 মিনিট কি 2 মিনিট করে কমেডি পারা কলাই নি, কই ছাড় দলাই নি,
2: হুম হুম
0: সবু তো নিক নরে কেতরা কোন ভাল লাগছি, সে কমেডি ফিমেডি করা পিলা মন কথা কোন ভাল লাগছি,
2: হুম হুম
0: কেতরা লোককে সে টিকল মারলা পারা করে ভাই,
2: হুম হুম
0: সিনতে লাগা জোটা আমি চাইবে না হরি সেটা মন করি করি।
1: তোমে এটি থাকি ফুটি করি কইলে নয় তাই কি গটি খানে রই করি কোয়া আমবে
0: নাই দি। হ্যাঁ কোয়া কোয়া বাবু
1: না ইন্ডি ইন্ডি করে কইলা পড়া মোক লাগলা নি যে
0: নয় কোন সে কুকুরা
2: লাইলি নাকি
0: হ সেগুলো
1: সেটা মান ল লখ বলি করি মিশা এন্তি দবাই দবাই করে কইবি বললে মোর জিবা
0: কাই করে মা রোহের পিলা তো স্কুল পাঠ পড়লাই নি।
1: হুম
0: সে মনকে স্কুলে নেই ছাড়বাটা আর টিউশন লগে নেই ছাড়বাটা সে কাম মন পাচ্ছে নাকি
1: গরর কাম বলি এটা সে পাতার বি বলতে দি এটা জন করি বুললাস নি তুমি জিউনা খাও না তোমার ক্যান্সার চাললা নি বলতে দি
0: জিউনা খান আপনা অলগা কাম দাম করবা পড়ছি না ব্রো এটা আপ তো ডাবু দুয়া ন মিলা না।
1: ও আমার আদিবাসী অঞ্চল ভিতরে এমটি নাটক মন চালতে র লোক মন তোমার তান শিখতে র
0: হ্যাঁ বাবু
1: এটা আঘাত তোমার কাছে মন ভিতরে আছে বলবে। আমার আদিবাসী পিলা বোন আইলাই নাকি তোমার সঙ্গে নাটক গীত করবা কাজে বলি করি।
0: হ্যাঁ হ্যাঁ কেতর আদিবাসী পিলা আদিবাসী টকি মন এবে গোটা আদিবাসী টকি আমার সঙ্গে রইলা।
1: হুম
0: সে এবে কটক কাছে বরমপুর লগায় আশিকা আছে নাকি।
1: হুম
0: সিটি এবার আইআইসি আছে সে অম্বিকা দুনিয়া বলে
1: পুলিশ চাকরি।
0: হ্যাঁ পুলিশ চাকরি কলানে।
1: হুম
0: আর গোটো কি চন্দ্রমণি মা যে সে এবে হেডমাস্টার হইলা আছে।
1: হুম
0: আমার সে কুড়পি গাঁর সে স্কুলে হেডমাস্টার আছে।
1: হুম
0: আর গোটো কি মালকানগিরি ডিএনকে কাম কলানে সে মিশর আগে তো কি তার না বল না তোমাকে হেতু নাই রুমি মিশ্র বলে সে ঝিয়ে রইলা সে মিশা নাটক করতে পারলা
1: নাটক করলাটা তোমার আইবা জীবন ভিতরে কাইটা উঠে পাকাইলা নাকি বললিনি সুবিধা করলা নাকি বললি
0: সুবিধা পেলে সবুর সঙ্গে মিশবার সব লোক চেনা জানা হবাটা। আর এবার দেখো আমি কোরাপুট দিলে করলো কোরাপুট দিলা ভিতরে লোক মানে ওটা চানা 10 পয়সার মিশাল লোক চিনলে জানলে আস সেমতি ওড়িশা ভিতরে গোটে 10-12 লোক পুরা চিনলে সেটি বরমপুর নাটক বলো সেটি লোক চিনলে এমনি চিনা জানা ফোনে আসে।
1: এলে নাটক করলে বল কি সিনেমা করলে বল সেটা গুড় কোদ কই দিয়া মগর কোনটা বল
0: দেখা মা ব্রো সে তুমি বিরিয়ানি খাইলে বল লাগছি কি পোলো খাইলে বল লাগছি বলে এটা বিষয় স্বাদ সেটা বিষয় স্বাদ মা ব্রো
1: এটা গুড় ভিন্ন রকম হতো সেটা গুড় ভিন্ন রকম হতো
0: সেন্টি। হ্যাঁ
1: হ্যাঁ এলে কসট বললে নাটক ভিতরে একা।
0: হ্যাঁ সেটা বলে ডাইরেক্ট লাইভ যেমনি নাটক করছো সে ভুল হলে ভুল হয়ে গেল ঠিক হলে ঠিক হল সেটা বেশি কি বেশি ফরমাত বলে পড়া ফোনটা ভুল তো এমন তো হয়ে গেলে নাটক মিশানো সি যাইছি না আরে
1: লোক মিশা আসি দে ভাই।
0: হুম সিনেমা বেলে কাটি কাটি করে করবাটা ক্ষেত্র ভুল ক্ষেত্র কাটি করে না ভাই।
1: হুম আলে তোমার সঙ্গে কথা করি করি বল লাগলা তোমাকে কোনটি হলে ওটা সম্মান করলা তো কি নাই তোমাকে কাইছে প্রাইজ মন তোমার নাও তাহলে তোমাকে দেলা তো কি নাই কোনটি
0: বিল্লা করাপুট পর বলবে ବରମପୁର ନାଟକରେ ବେଷ୍ଟ ଡାଇରେକ୍ଟର ବେଷ୍ଟ ଆକ୍ଟର ହିସାବରେ ପାଇଲି ଅଛି ଆମର ଜଗଦଲପୁର ମିଶା ସିଟି ମିଳିଲା ଅଛେ କଟକ ମିଶା ମିଳିଲା ଅଛେ
1: ହେଲେ ସମ୍ମାନ ମିଳିଲା ଅଛେ ଲୋକ ଜାଣିଲା ଅଛେ আলে বাবু এটা একা তুমি নাটক করা আর আমার অঞ্চলের জন জন টকি পিলা মন এ ভিতরে যিবা মন করলাইনি তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করত আর নাটক করি করি জন জন ঘটনা মন ঘটলানি সেটা মন আমার গাঁর লোক মনকে দেখাই করি সে মনকে শিখাই দিতে রো আর তোমার নাটক ভিতরে তোমার জীবন এনটি বুড়ি করি আকার রো বলি করি আমার চৈতন্য বিভাগ তরফ নি তোমাকে ধন্যবাদ করলুম।
0: ধন্যবাদ মাকো
2: জোয়ার লাগো
0: জোয়ার জোয়ার মাস।

0: শুনলস খাই
1: ওই মামা
0: নাটক বললে ফিনি আমার জন সংসার ভিতর জন কার্যক্রম চাললানি হ্যাঁ এটা দুই রকমের কথা সমাজ ভিতরে যোনটা চাললানি সেটা লোককে জানাইবার আছে কোনটা ভুল কথা জানাইবার আছে আর কোনটা খারাপ কথা জানাইবার আছে হ্যাঁ সরকার চাননি কোন যোজনা মনাইলানি সেটা লোককে খেটলানি কি নাই লোক পাইলাইনি কি নাই কি বাটে খুঁতি মারনাইলানি এটা নাটক ভিতরে আগে দেখাই তারলাই সে নাটক মনের কথা দেখি করি লোক মন শিক্ষা মনুষ্য পাইতারলাই এবে সেটা বুড়ি বুড়ি গেলানি আমার এ জেনাবাবু পুরা লোকমন বচাইবাকে ছটফট হইলাইনি আলে নাটক বচ আমার সামাজিক জীবন যোনটা আছে সেটা মিশা বচ
1: আরে আমার পরম্পরা মিশা হলো বচ
0: আলে
1: কথা
0: গালুনি মন জোয়া জোয়া

0: মানে সোলার প্যানেল র
1: মু ভাবিলি এবে তো লগাইবাকু হি পড়িব পিএম সূর্য ঘর মুফত বিজুলি যোজনা জোড়ি হেবা পাই ভিজিট করন্তু pmsuryaghar.gov.in রে
2: হরে ঘরে সূর্য ঘর
3: হেপাটাইটিস হেউচি যকৃত বা লিভর কো আক্রান্ত করুথিবা এক ভূতাণু জনিত রোগ হেপাটাইটিস এ ও ই জল দ্বারা এবং হেপাটাইটিস বি সি ও ডি রক্ত দ্বারা সংক্রমিত হইথা খাইবা পূর্বরু ও শৌচ পরে হাতকু সাবুনে ভালোভাবে ধইলে হেপাটাইটিস এ ও ই র প্রতিরোধ করিহেব এথিসহ কেবল বিশোধিত বা সিজা পানি পিয়ন্তু হেপাটাইটিস বি সি ও ডি কবলরু রক্ষা পাই বিশোধিত ব্লেড ছুঞ্চি ও সিরিঞ্জ ব্যবহার করন্তু কেবল স্বীকৃতিপ্রাপ্ত রক্ত ভণ্ডারু রক্ত গ্রহণ করন্তু অসুরক্ষিত যৌন সম্পর্করু দূরেই রুহন্তু হেপাটাইটিস সন্দেহ হলে অপেক্ষা কিংবা অবহেলা করন্তু নাহিঁ এহার পরীক্ষা ও চিকিৎসা সমস্ত জেলা মুখ্য চিকিৎসালয়ে বিনামূল্যে উপলব্ধ।

জৈবিক খোট কাজে তোমার হাতর ডাবু ন সারে, সেটা তোমার লগে সে আছে। ফসল করবার আগে বেড়া বাড়ি টানে ধনিচা বুনবা, আর সেটা বাড়লে তাকে হোল কষি বেড়াই সে মিশাই দেবা। ঘাসকে মিশা হোল কষি করি বেড়াই মিশাই দেবা। ধান খুঁটিকে মিশা সেন্তারি সে করবা। ধান পচে মুগ বিড়ি করলে সেটা পাছলা পচে সে মুগ বিড়ি গছকে ন জিগি করি, ফসলকে তলিয়ানি করি গছকে ছাড়ি দেই করি, তার পচে হোল কষি দিলে সেটা মনোর নেই অধিক নিমান জৈবিক সার আর আছে থাকি সংসার ভিতরে।

0: জৈবিক খোঁত দিয়ে তাস খোলে পাচি নিমান হিসি বেড়া বাড়ির মাটি নুসে আর ই পাচলা সামান মন খাইলে জবর সুয়াদ লাগছি তাসি ভাই।
1: ভাইনা বড় মুন্ড বথা হয়ে গেল ভাইনা।
2: সবুবেলে খালি তুমি কিছু না কিছু গোটে চিন্তা ধরিকি আইথাউছো সাথিরে।
1: হই চিন্তা বলে কইলে দেখো সমস্তে তলি পকাই দেলেনি। মই যে মোর যেটি চাষ জমি অছি তাইরে খালি উপরিয়া পানি পড়ে যাচ্ছি, পানি হলে মধ্যে সমান আসুনে আমার জমিকু।
2: তুমি মিশা বর্ষা পানি উপরে নির্ভর করি তোমার জমি চাষ চালিছি।
1: হই
2: ইয়াড়ে আমার বাড়ে রুয়া রুই সব আরম্ভ হয়ে গেলানি।
1: তুমি বলছো কাটা কাটা দেখি দেলে বড় সদা লাগি যাচ্ছি।
2: নাই বইলে কি সো এথর টিকে বর্ষা বিলম্বরে হেলা বলো তো।
1: হই
2: মাত্র পানির সুবিধা যার থিলা সেমান তলি পকাই দেলে।
1: মুই পকাই সালে।

0: please stop.
1: Camera on, truth on, justice on. আমি সিনেমা করিবু, আমি রিলস করিবু, আমি সিনেমা করিবু, আমি রিলস করিবু।
2: স্বপ্ন দেখিবা ভুল নুহে, কিন্তু স্বপ্ন নাঁরে ঠকেই অপরাধ। তেণু সচেতন হেবা, নিজ স্বপ্নকু সুরক্ষিত রখিবা।

এই লোকপ্রিয়তায় প্রভাবিত হয়ে সঙ্গীত নির্দেশক নৌসাদ পুণি থরে মোহাম্মদ রফিঙ্কু গাইবার সুযোগ দিয়ন্তি চলচ্চিত্র চাঁদিনী রাত পাই। শুনন্তু শমসাদ বেগম ও মোহাম্মদ রফিঙ্কু দ্বারা গাইথিবা এই ডুয়েটটি।